0: পড়ি আপনি নিশ্চয় ভাল পায়। উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলে পাব ধারাবাহিক উপন্যাস পাঠর অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 মেগাহার্জ।
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
2: Our voice gets you heard everywhere.
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
2: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ। খন্তিক পাছতেই হিন্দী আৰু ইংৰাজীত বাতৰি দিল্লী কেন্দ্ৰৰ পৰা ৰিলে কৰি শুনোৱা হ'ব।

0: ধন্যবাদ।
1: তোমার সম্মুখত এটি গগনা আছে,
0: হয়
1: মই ভাল পাম যদি তুমি গগনাটো বজাই শুনবা।
0: হয় মই গগনা কমান এনে বজাই দিওঁ।

শ্রোতাসকলে রামধেনু অনুষ্ঠানটি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রচিত গীত শুনে আছে আকাশবাণী গুৱাহাটীর প্ৰাগজ্যোতিষপুৰৰ পৰা। জ্যোতিপ্রসাদ আগরওয়ালায় প্রায় 300 গীত রচনা করে নিজে সুৰ কৰিছিল, সেইবোৰক জ্যোতিসংগীত বুলি কোৱা হয়। জ্যোতিপ্রসাদ আগরওয়ালার দর্শনক রূপান্তরৰ দর্শন হিচাপে আখ্যা দিব পাৰি। তেখেতে কৈছিল, ৰূপান্তৰেহে মাথো জগত ধুনীয়া কৰে, এয়ে মোৰ গায়ত্রী মন্ত্র। শ্রোতাসকল, আগবঢ়াইছো তৰালী শর্মাৰ কণ্ঠ জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রচিত এটি গীত।